চাইতো দৃষ্টার কান্দ তাই সরমীয় আমার মিয় ডোবাই চাইতো দৃষ্টার কান্দ।